অধিপিজি বন্ধব শ্রেণী পলম্প বৌবম্প বন্দি దిక్కులల్ నిల్ట మార్